শ্রোতা বন্ধু আপন মানে ভক্তি গীতর কার্যক্রম বন্দনা শুণুচ্ছন্তি আকাশবাণী বারিপদা কেন্দ্রর প্রচারিত হচ্ছে এফএম ব্যান্ডে 102.9 MHz যোগে। বন্দনার পরবর্তী কণ্ঠশিল্পী ইন্দ্রাণী মিশ্র, কণ্ঠরে পুরাতন গীত রচনা।

0: শ্রোতাবন্ধু, এথিলে আজির ভক্তিগীতর কার্যক্রম বন্দনা। কার্যক্রমর কণ্ঠশিল্পী মানে থিলে কুমার বাপি, স্বাগতিকা মহাপাত্র, লতা ঘোষ, ইন্দ্রাণী মিশ্র, সুচিত্রা মহাপাত্র এবং সুধা মিশ্র। আকাশবাণী বারিপদা আমার পরবর্তী কার্যক্রম অনুচিন্তা পরিপরে শ্রীমদ ভাগবত। আসন্তু শুনবা আকাশবাণী কটক কেন্দ্রর কিছুক্ষণ মধ্যে।
1: নিবেদন করেছেন অসীমানন্দ সরস্বতী।

0: kapan hak vaksinnya juga kini nak bari lo vaksin juga atau jatuh
1: kota hai bala
0: mana hol kota hai bala ma dangri mere malo pe tal ka ko a vaksin tika to udigan necessary kana abonku dangri mere lagi to abon itu babo bada tal kana jehetu abon itu manmi sankha jemti ko bodha chala kana jil towa kore na chahida mane tike kana na dorkar kana kintu ona anusare te nito abo animal bon nel ko a mane ko degradation mane komok kana
1: komok
0: jil re na chahida ona nito burpada বাজার চেতনার কাছে জিল হুক না 800 টাকা
1: 800 টাকা
0: আবিন যদি মিটা বেস মেরম হুম বিন দহ দাঁড়া কোয়া ওনা প্রিকুয়েশন আবিন যদি বিন হাতাও দাঁড়া তাহলে বর্ষ কো আবিন আরামসে বেস মানে পয়সে কমা হবিন দাঁড়ায় হয়
1: নো নো নিত মেরম কো হো বড় বড় ঝাড়া কো হো জাম কোয়া
0: ওনা দো ওনা মিটা পিপিআর রুয়ে মেনা কা ওনা দো কো মিটা কানা ওনা লাগি তে নিত আলে ভ্যাকসিনেশন হো চালু কান গে
1: চালু কান
0: হয় আ তো আপো দো নয় ধরা জোন হা ওড়া কো আপো দো কামি খুটু হল কানা বনো কা হেলো ধরা জো আবরে না লোকাল ডাক্তার কো হাজুক না লোকাল ডাক্তার মিন্স নুকা কুয়াক দো বাঙ্গানা কুয়াক হো মেনা কুয়া কো দো না মানে নুকু প্রাইভেট কো প্র্যাকটিস আংকু দো বাঙ্গা কো না সরকারি স্তর রে কো কো মেনা এক দো না ভ্যাকসিন দো না উংকু ঠেন গে আলেলে সাপ্লাই কো কেনা না
1: আচ্ছা আচ্ছা
0: উংকু সলা জগা জুক কাতে মেইনলি মেরম কো দো মানে বর্ষ কো বারিয়া পিয়া টিকা মেনা কা ওনা এম দো নিহেতে দরকার মিটা পিপিআর ইএনটি নুয়া কিন্দ মানে পুরো মুখ্য আর মিটা গট বক্স নুয়া পিয়া দো
1: টিকা জো পে মা কো সার নুয়া কো দো চেত ফ্রি তে
0: হয় সরকার বাঙ্গা সরকার তরফ মানাং দো বাট টাকা কাতে না হলেন তাহেন কো হাতা এনার পর টিকা নয় বার্সের মা কাছা কাছি হুই না যে মনি তো দো ফ্রি ভ্যাকসিনেশন আগো ফ্রি পুয়ে পে জাম ওনা দো কেবল আমর রেবিস ভ্যাকসিন চে যেমন ওনা লাগি তে পয়সা নি তো দো হাতা হই কেন না আর বাংখান দো টিকা দো টিকার দো কোনসি দো পয়সা কে বাং আদো আতু হল দিসম হল আবো প্রিকুশন দো দরকার কেন আবো বাড়াই দরকার যে ডাক্তার টিসে হাজুক কেন কি ওকা হেলো আবো ভ্যাকসিনেশন হই ওনা গে বাড়াই কাতে কাটে ডাক্তার সনা যোগাযোগ কাতে ভ্যাকসিনেশন করা দো খুব মানে লাগতি কেন গিয়া ধরা যে মিটেন জায়গা রে 50 60 টি সিম কো জটায় না মিটেন টলা রে কিমা মিটেন সাহি রে আদো চালা কত আলে করে যে আলে টলা রে নিন টি সিম মানে আকাট কো হাজতে হন টকা কো
1: এন খন ডিউটি তো এই জো হ পড়া মিয়া বাং
0: সন্ধ্যা বেলা হ পড়া গে ডিউটি তো
1: কি কাতে নকো সিম মান হা সেতা মান হা বাকো সাব গদো আ
0: বাকো সাব গদো
1: এই জো তো নিতো কো বলা না উনজো তো ইনজেকশন কো দাঁড়িয়ে কো আও
0: আর মাখান নকা উইকলি রে মিটো মিটো এলএসসি করে তো চেক চিকে তালে আলে ডাক্তার আলে স্টাফ মানে অঙ্কু দো উইকলি কো টাইমিং কা যে মঙ্গলবার হই এন কি বুধবার হই এন ইন ল দো সিম ভ্যাকসিন লে আমি আকারে ডাক্তার খানা টেন না আদো হড় কো সাপ কাতে ঝুলে করে কই দি কুয়া কিংবা নকা ইয়ে করে তো ট্রে করে কয় মাগুয়া কো কেনা
1: যাহা লেখা থেকে ওনা সেন্টার তে ইদি লেখতি দেখরে সম্ভব কাতে কিংবা যাহা ট্রেন
0: ঝুলি মুড়ি তেনা করে হ ইদি কাতে চালা দরকার না
1: হয় যেহেতু ডাক্তার কো হিজুক কানা আর ফ্রিতে কো এমক কানা ওডে মা ইদি গে লাগতি
0: লাগতি কেনা হয়
1: তবে নিতো পালে আলাঙ্গা গাপাল মারাও দিসম হড় কো আঞ্জমিত জ্ঞান হা আর কো আঞ্জম গিয়া এনখান আবিন দিসম হড় কো নুকু ডেঙ্গরি মেরং ভেড়ি সুকরি কো নুকুয়া যোগা যতন বাবতে আবিন চেত লেখাবিন মেতা কোয়া
0: আলিং নয় জাহানা কো আঞ্জমিত বনা নিতো যেতি কি না আপো সন্তান সমাজ কো আঞ্জমি আ উঙ্কু ঠানি মিটে রিকোয়েস্টিং ধয় আ নয়া দা দয়া কাতেন মিটেং নেলতাবন পে যে আবো নিজে যদি আবো নিজেতে আবো যদি বন চিন্তা তিউগা কি আবো নিজেতে মানে মিটং চেনিলে যে নিজ আবো মানে সাবধানতা যদি বাবন অবলম্বনা
1: হয়
0: তাহলে হাপেন দিন রে চেটিকে আবো রিন ডাঙ্গরি মেরম প্রতি চেত কমতা
1: উনা বাবো দহ দাঁড়ায়
0: বাবো দহ দাঁড়ায় বাচ্চা বাকো কিমা হয় আদো রিকোয়েস্ট দো নোয়া তাহেন কেন আবো নিজে নিজেতে সাবধানতা কাতে ডাঙ্গরি মেরম আবো বো নিমতি ভ্যাকসিন কো আবো টিকাকরণ কো আবো রু আসু ইন খানা বো ডাক্তার ঠেন মন চালা হয় তারপরে ডাক্তার সলা সহযোগ যোগাযোগ দহয়া তারপরে সরকার খন আড়িগান মানে চেকমেটা সুবিধা আড়িগান নামক কান আড়িগান স্টেট গভর্নমেন্ট আবো মেইনলি নয়া ওড়িশার হ মেরম চাষ টেন খন সিম চাষ টেন খন সুকরি চাষ ধারিজ হ স্পন্সর সবসিড পুরো ফুল সবসিড হয় এমক কান গে
1: আলো নড়ে স্যার মিটটা কথা নি কুলি না নড়ে খাজা হ না চাষ লাগি তো সুবিধা কো মেনা
0: আমি মেরম হ বিন্দহ দাঁড়া কোয়া সুকরি হ বিন্দহ দাঁড়া কোয়া ডাঙ্গরি হ মানে গেই বিন্দহ দাঁড়া কোয়া
1: আচ্ছা
0: অনকা যত মেনা কা সিস্টেম তো গেড়ে কো বিন্দহ দাঁড়া কোয়া সরকার তরফ নকা প্রোগ্রাম মেনা কা মানে সবসিড প্রোগ্রাম মেনা কা ধরা যে আবিন 10 টি মেরম বিন্দহ কো লাগে 10 টি মেরম না ধরা যে বাজেট হই না আমরা 2 লক্ষ টাকা
1: আচ্ছা
0: তাহলে আবিন 2 লক্ষ টাকা দ ছাড়া বিন জামা 50% সাবসিডি না
1: আচ্ছা
0: আচ্ছা এন্ড ওনা অনুসারে তে আবো যদি ডাক্তার সলা যোগাযোগ বাবো দহ কা বাবো চালা কো তাহলে আবো নয় কো
1: বাবো বাড়াই দাঁড়ে
0: তেনো ওনা কোকে সানাম হল আঞ্জমি বই হাটন হনি নে হরতান কেনা সরকার ঠিন কোনা ওকা যাহা আবো সুযোগ
1: হাজা মেনা
0: মেনা ওনা হন নাম লাগি আবো হবো রিকেম
1: রিকেম
0: সরকার হন বাড়াই মাঝে বাঙা পুরো আতু ধারি মানে আলে প্রজেক্ট প্রোগ্রাম চালাও সেটা কানা মেনতে
1: আচ্ছা আচ্ছা হয় আড়ি না পার কথা যা হোক

0: বাংসভা তাম বাড়গেরে বাজার অকৈ দৈ খবরাম আমদলে তার ভটিরে মেনা তাম খোজার আমতে আম চিহ্ন মে মাড়াং ওনা তায়ম লাহা মে তাড়াম উইহর কোতাম আগিল হাপড়াম গরবতে ফুলব তাম কড়াম নাসে না মনেরে উইহর মেসে আমরে আমতে পতিয় মেসে সাঁতাই হোমর লেদার আম নেলতে ধর্ময় হাই জগো বহ চপু কাতে আমহ হল লেকাম অপেলাকান বাড়তি বারজাঙ্গাম বহ হাতাঙান চেত উইহর তেম অকরাড় আকাবান তাহেন সাঁতারে নাচার নিধন সারনা ধরম ধর্ম উইহরেম জহি রঙ্গি জাহের আয়ো ওয়ারেম আম বাংতে উনকু কো নিধন আকান সাঁতা বকল বড়ে আকান আমগে খেরোয়ার সনত মন্মিদ এরেড় কম আমকো গবল মে দন্মিদ হিঁস সুয়ে বগি কাতে জুমিদ উইহর তো সরসাজং মে মনেরে বৈহা কো সাঁদ বাবাই মেনলেন আমদো রেঙ্গেজ দাদাই মেনেন আমদো নাচার ইঞিং মেতাম তেহেন আমদো খেরোয়ার বাংকানাম আমদো রেঙ্গেজ নাচার লাহা তেগে হুয়াম সাহা তেগে হুয়াম এটা অল রগড় গবল খন্দ এন এনাং আমতে আমেন চিহ্ন রিকাই মাড়াংতে লাহা দো অকৈ দো জাঙ্গে দারাম মে উতনাও হররে অকৈ দো মানা মে মাড়াং লাহা রে চিদা মেনাম আমদো ফোড়া কথা রে আমা হত থিতমা মেনা গে মন রে আগিল হাপড়া মে বুঝাও আমরে উনিম এরেল লেদে হানে সাঁরে বাবাই ঐকু আমরে উনিম এন্ডা লেদে হানে ওনাতে তেহেঞিং বড়ি আকান সাজা বিনমা আয়ো মিশ্রা উইহরাম লাগিদ আগিল আগাম আমা তিঙ্গু কাতে সাঁতারে হপন এরা আলম লয়ু আম তেহেন ঘ রেঙ্গেজ আলম বিক্রম আম অরেজ আম তেগে সাহায় মে নিধন নাচারতাম সনদ সাঁতা জিয়র রুয়ারতাম বহ আলম তিরুপ ধরতি রে তিস হোঁ আলম হেতায় তহ দো জাঙ্গে হোঁ মাড়াং গিয়াম মিদ দিন হড় কো লেকা আমহ চুট মে নিত খন আমহ সানামা তাহেন রে ওনা এরেড় কাতে আমতে আম রেঙ্গেজ এম লয়ু কানতে ইং মই ঐক পোশাগো কড়াম তিন মেদ খন মেদ দা জরো তিন ওনা তিন মেতাম গো দায়া মেসে মাসে আম লাগিদ বাং রেহ সাঁতা লাগিদ ইঞিং বিকনমেদ মে তেহিং খন ওয়াং রে আমদম বাং কানা খেরোয়াড় রেঙ্গেজ নাচার হড় আমদম বাং কানা খেরোয়াড় রেঙ্গেজ নাচার হড়
1: অনড় পে আঞ্জম কেয়া অহড় কেয়া কিন মানে মাইনো টোডু তিকিন নোয়া অনড় আঞ্জম সাঁতে গে তেহেঞা সান্তাড়ি আখড়া দো নন্ডে গে মুচেদ এনা

0: এই জনা উঠিছি,
1: উঠো,
0: তারা বি হসুছি,
1: ও হসু না,
0: ফুল বি ফুটিছি,
1: ফুটো,
0: রাতে বি নাচুছি,
1: নাচু।

তেবে শ্রোতা বন্ধু, নিঝুম রাতে জীবন সাথী সপনার ফুলবন সবুকিছি জীবনের থাইবি আমপাই আসন্তকালি অনির্দিষ্ট। যেমিতি পাগল ভঁরটিয়ে কহিপারে নি কালি সে কেউ ফুলরে বসিব, আউ প্রজাপতিটি বি কহিপারে নি সে কেউঠু কেতে বাট উড়িব। মন কাগজ ডঙ্গা বি কাহা দুয়ারে লাগিব সে বি জানি নথায়। তথাপি অজনা অশুনা সেই কালিক পাই মনিষ রাতে স্বপ্ন দেখে আও স্মৃতি ভিজে।

0: শ্রোতা বন্ধু, এথিলা আজির গীতাঞ্জলি কার্যক্রম। আকাশবাণী বারিপদা স্টুডিও ঘড়ি সময় বর্তমান সকাল 9টা বাজবাক যাচ্ছি। আমার পরবর্তী কার্যক্রম রিলে করে প্রচার করুছু বিবিধ ভারতী বিজ্ঞাপন প্রসারণ সেবা দিল্লি শুনেপারে কিছুক্ষণ মধ্যে।
1: कार्यक्रम चित्रलोक में अब वक्त है एक छोटी सी अंतराल का।

আরে পুয়ো, আজি যাহাকে তু মা মহালক্ষ্মী বলে প্রণাম করছু, এই মা তোর অভাগিনী, মা তোর ত্রেতা যুগের সীতাঙ্ক রূপরে রামক সাথি কালাতিপাত করে। আরে মু তোর মা, তুম কথা রখ, সে রামায়ণ কু সম্পূর্ণ কর রে পুয়ো। কিন্তু বলরাম দাস তাঙ্ক কথা কু মানিলে নাহি, কইলে মা উদয়তি যদি ভানু পশ্চিম।

ভক্তি যদি মেরু শীতং জাত বহ্নি অচলতি খলু বাক্যং সজ্জনাঙ্কি বলিয়া দাস কহিলে মা সূর্য যদি পূর্ব দিগ ছাড়ি পশ্চিমর উদয় হুঁতি পর্বত অগ্রে পদ্ম ফুল ফুটি পারে মেরুগিরি টলি যাই পারে অগ্নি শীতল ভজি পারে কিন্তু এ বলিয়া দাস যাহা কইছি সে সীতা চরিত্র লেখি পারিব নাহি। রাগি গলে মা মহালক্ষ্মী আজি ক্রোধে।

আরে পুয়া আজি যাহাকে তু মা মহালক্ষ্মী বলে প্রণাম করছু, এই মা তোর অভাগিনী মা তোর ত্রেতা যুগের সীতাঙ্ক রূপরে রামক সাথে কালাতিপাত করে। আরে মু তোর মা তুম কথা রখ, সে রামায়ণ কু সম্পূর্ণ কর রে পুয়। কিন্তু বলরাম দাস তাঙ্ক কথা কু মানিলে নাহি, কইলে মা উদয়তি যদি ভাবু পশ্চিম দিকে বিভাগ।

San Joan Ancorati. বলিয়া দাস কইলে মা সূর্য যদি পূর্ব দিগ ছাড়ি পশ্চিমর উদয় হন্তি পর্বত অগ্রে পদ্ম ফুল ফুটি পারে মেরুগিরি টলি যাই পারে অগ্নি শীতল ভজি পারে কিন্তু এ বলিয়া দাস যাহা কইছি সে সীতা চরিত্র লেখি পারিব নাই। রাগি গলে মা মহালক্ষ্মী আজি ক্রোধে।

0: শ্রীক্ষেত্রে তোতে মু ন দেখিবি আউ বলরাম দাস তু জগন্নাথঙ্কর ভক্ত বলি যে গর্ব ভাব বহি মতে অপমান করিছু মু আজি কথা দউছি তোতে খাইবাকু মিলিব নাহি তু বার দ্বার বুলিবু এ শ্রীক্ষেত্র ধামরে কালি থউ তোর আউ দেখা মিলিব নাহি
1: মা তুমি এ কোন কল মা
0: অভিশাপ যেতবে মা মহালক্ষ্মী দেইছন্তি বলরাম দাস মাঙ্ক পাদ তলে লোটি গলে সেই সজ্জা পাখরে হাত জোড়ি দেলে কইলে মা অদেব বা মরল মস্তু যুগান্তরে বা যুগ শেষরে মরি থান্তি আজি মরিবি সেথি পাই মোর ভয় নাহি।

এতবেলে যে কার্যক্রম রিলে করে প্রচার করল বিবিধ ভারতী প্রসারণ সেবা দিল্লি রো আকাশবাণী বারিপদা স্টুডিও ঘড়ি সময় বর্তমান সন্ধ্যা 5:30। শ্রোতাবন্ধু আমকেন্দ্র কার্যক্রম শুণুছেন এফএম ব্যান্ডে 102.9 মেগাহার্জ যোগে প্রচার করছু প্রায়োজিত কার্যক্রম এনসিআরটি।

0: নমস্কার যুববন্ধু, এই সুন্দর সন্ধ্যাকে আপনার অশেষ অভিনন্দন এবং শুভেচ্ছা জনাই আরম্ভ করুছু আজির যুববাণী কার্যক্রম। কার্যক্রম উপস্থাপনার পল্লীনা সরঘরিয়া আর মো সহিত অনেক
1: সুনীতা বেরা।
0: নমস্কার। বর্ষা ঋতু সর্বদা আমোদ প্রদানকারী। বর্ষা ঋতু যুগ যুগ ধরে প্রেমিক মনরে ভরি দিয়ে অসরন্তি উন্মাদনা, অসরন্তি আবেগ। কিন্তু অপা, এ বর্ষ বর্ষা কেমিতি হউচি তুমি দেখুছ তো?
1: এ বর্ষা দিনিয়া বর্ষা নুহে, এ হচ্ছে লঘুচাপ জনিত বর্ষা। অর্থাৎ তার কিছু সময়কাল না, কেতবে হচ্ছে কম হচ্ছে সে পাপাগ তরফ আমি যা সূচনা পাওছে সেই অনুসারে আমি কাম করছে।
0: তবে সে যেমি বর্ষা হোক, লঘুচাপ বর্ষা হোক কিংবা বর্ষা দিনিয়া বর্ষা হোক, আসন্তু না টিকে সেই বর্ষার সমস্ত মিশি ভিজিবা আ হজিযা।
1: বর্ষাকে দেখলে মনে হয় ভিজিবা।
0: তবে বর্ষাকে নিয়ে আমার স্বতন্ত্র উপস্থাপনা গীতি কথা রে বর্ষা। ছাই আলুয়ার লুচকালি ভিতরে দূর।

শ্রোতা বন্ধু শুনন্তু কার্যক্রম হ্যালো বারিপদা সম্পর্করে সূচনা। প্রত্যেক রবিবার সকাল 8:15 সকাল 9 পর্যন্ত প্রচারিত হেউছি হ্যালো বারিপদা কার্যক্রম। এই কার্যক্রম হিন্দি বা ওড়িয়া চলচ্চিত্র গীত উপরে আধারিত। আপন মানে এই কার্যক্রমরে ভাগ নেই নিজ পছন্দর চলচ্চিত্র গীতকু কার্যক্রমরে সামিল করিবাকু চাহুথিলে প্রত্যেক বুধবার অপরাহ্ন 4-5 মধ্যরে আমাকু টেলিফোন করন্তু। আমার টেলিফোন নম্বরটি হেলা 06792254105। নম্বরটি আউথরে কহি রাখুছু 06792254105। সূচনাটি এতিকিরে শেষ হেলা।

শ্রোতা বন্ধু শুনন্তু, বাল্য বিবাহ নিষেধ সম্পর্করে সূচনা। এতদ্বারা জনসাধারণ মানক অবগতি নিমন্তে জনাই দিয়া যাওছি কি 21 বর্ষ বয়সর কম বয়সর পুয়ো তথা 18 বর্ষ বয়সর কম বয়সর ঝিও মানকর বিবাহ বাল্য বিবাহ নিষেধ আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। তেণু যদি আপন কৌণসি প্রকার বাল্য বিবাহর সূচনা পাঁতি তেবে অতি শীঘ্র দেওমুক্ত চাইল্ড লাইন নম্বর 1098 সহিত যোগাযোগ।

শ্রোতাবন্ধু শুনন্তু বর্জ্যবস্তু মুক্ত অঞ্চল অভিযান সম্পর্কে সূচনা। পরিষ্কার পরিচ্ছন্নতা এবং স্বচ্ছতা হি পবিত্রতা ও সভ্যতা। তেবে আসন্তু আম ঘর চারিপাখ সফা রাখিবা সহিত সর্বসাধারণ গমনাগমন, রাস্তাঘাট, কর্মক্ষেত্র, শিক্ষানুষ্ঠান ও অন্যান্য সর্বসাধারণ ব্যবহার করুথবা স্থানকু পরিষ্কার রাখিবা। অলিয়া আবর্জনা এণে তেণে ন পকাই বর্জ্যবস্তু পরিচালনা ক্ষেত্রে পকাইবা। সর্বোপরি মুক্ত ও খোলা জায়গায় অলিয়া আবর্জনা পকাইবা বন্ধ করিবা উচিত। তাহলে যাই আমি ও সমস্ত জীবজন্তু সুস্থ ও নিরাময় জীবনযাপন করিপারিবা। সূচনাটি এতিকিরে শেষ হলা।

শ্রোতা বন্ধু, এথর চলচ্চিত্র হমরাজ যুগলকণ্ঠে গাইছেন শিল্পী উদিত নারায়ণ ও অলকা ইয়াগনিক।

শ্রোতা বন্ধু, কার্যক্রম শেষরে চলচ্চিত্র হাম তুমারে হি সনম যুগলকণ্ঠে গাইছেন শিল্পী উদিত নারায়ণ ও অনুরাধা পড়োয়াল।

নমস্কার শ্রোতা বন্ধু, অনেক অনেক শুভেচ্ছা জনাই আরম্ভ করুছু আজির প্রকৃতি ও পরিবেশ কার্যক্রম। শ্রোতা বন্ধু, ওড়িশার প্রাকৃতিক সৌন্দর্যর তুলনা নাহি। অরণ্য প্রকৃতির এক বিশেষ অবদান। ওড়িশার ভূভাগর সমুদায় 45 ভাগ অরণ্য আচ্ছাদিত হয়েছিল। হেলে দুঃখর বিষয়, জঙ্গল ধ্বংস যোগুঁ এহা মাত্র 22 ভাগরে পৌঁছিছি। দেশর প্রগতি এবং প্রাকৃতিক সৌন্দর্য এহা দ্বারা বহু পরিমাণে বাধাপ্রাপ্ত হেউছি। শ্রোতা বন্ধু, সর্ব সৌন্দর্যের অভিভূতা এই প্রকৃতি রূপা ধরণী, তার বক্ষ উপরে বিরাজমান কেতে কেতে গিরি শৈল, কেতে কেতে কলকল নাদিনী নির্ঝরিণী মান, তাঙ্কর সুমধুর স্বর হৃদয়ের এক মৃদু আলোড়ন সৃষ্টি করিথায়। মানবীয় অনুভূতির বিবিধ দিকরু, যেপরিকি সাংস্কৃতিক, আধ্যাত্মিক, ভৌগোলিক এবং পরিবেশীয় দৃষ্টিকোণরু, পাহাড় ও পর্বত গভীর মহত্বর অধিকারী। কেবল মনোরম সৌন্দর্যর গন্তাঘর রূপে নুহে, জলবায়ুর নির্দিষ্ট ঢাঞ্চা গঠন এবং উদ্ভিদ ও বন্যজন্তুঙ্কর উপস্থিতিকু প্রভাবিত করুথবা প্রাকৃতিক কারক রূপে সেমানে বহুবিধ কার্য সম্পাদন করন্তি। সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক দৃষ্টিরু পর্বতগুড়িক বহু ভারতীয় পরম্পরার পূজিত হুয়ন্তি। সেমানে প্রায়ত শক্তি, পবিত্রতা এবং স্থিরতার প্রতীক তথা ঈশ্বরঙ্কর পূজাস্থলী রূপে বিবেচিত হুয়ন্তি। শ্রোতা বন্ধু, জঙ্গল ধ্বংস দ্বারা বিভিন্ন প্রাকৃতিক বিপর্যমান হেউছি। পরিবেশ প্রদূষণ রোখিবারে অরণ্যর ভূমিকা ভারি গুরুত্বপূর্ণ। এহা বিষাক্ত অঙ্গারকাম্ল গ্রহণ করে লোকমানঙ্ক পাই মুক্ত অম্লজান বায়ু ছাড়ি থাকে। মৃত্তিকা ক্ষয় রোকিবা এবং যথা সময়ে বর্ষা করাইবারে অরণ্যর অবদান বহুত বেশি। সেথিপাই বর্তমান বর্ষা ঠিক সময়ে বা ঠিক পরিমাণে মধ্যে হেউনি। আউ বর্ষা মধ্যে কেবল লঘুচাপ জনিত, মৌসুমী বর্ষা মধ্যে কমি যাউছি। সেথিপাই তো জঙ্গলর অবক্ষয়কু নেই পরিবেশবিদ মানে উদ্বেগ প্রকাশ কলেনি। অরণ্য মানিষকু তার অত্যাবশ্যক সামগ্রী যোগাই দেইথায়। সারা দেশ তথা আম ওড়িশা রাজ্য পাই মধ্যে অর্থনৈতিক ক্ষেত্রে অরণ্য সম্পদ এক আশীর্বাদ পরি। তেণু জঙ্গল সম্পদকু ধ্বংস নকরি তার রক্ষণাবেক্ষণ

0: এই সময় দ্রোণ গুরু কহিলে জয়দত্ত সংরক্ষা পাই তোতে তিনিপুরে কে রকিপারিবে
1: আজ্ঞা মু কোটি রহিবি
0: যদি সুভদ্রাঙ্ক পাখে শরণ পশিবু তোর প্রাণ বঞ্চিযিব
1: আজ্ঞা তা পতি তা পুত্র কু মু মারিছি তা পাখে কেমনি শরণ
0: পশিবু যায় না যায় সে হউছন্তি দয়াময়ী
1: হ্যাঁ
0: মাঙ্কর পদারবিন্দ্র তুই আশ্রয় নে
1: নিশ্চিত সে রকিবে
0: যেতবে এ কথা শুনিলে গুরু।

0: io.
1: কৃষ্ণ কহিলে মন্ত্রী
2: আজ্ঞা
1: নক্ষত্র পড় দেখি কুহ এনে কিভাবে জয়দ্রথ মরিব সহদেব কলা মণিমা হে প্রভু ত্রিপুর জ্ঞানতা তুমি বা তুমি কোণ কহিবি আপনার বা কিভাবে নজাছেন জয়দ্রথ কিভাবে মরিব তুমি নক্ষত্রপণ কু দেখি সহদেব মন্ত্রী কুচন
2: কোণ কহিলে
1: প্রভু
3: হরি বইলে মা কি বউ নকর বিলম্ব তু নকর বিলম্ব কেমন দে ভাঙিব জয় দথ
1: কিদমা।

কৃতিশকরি দেব তাঙ্কর মার মার বলে শব্দ শুভিলা পড়াইছে জয়যথ পথ নদী সই পথ নদী জয় পড়াইছে জয়যথ পথ নদী সই পথ নদী জয় সবতে গুণ সুভদ্রার সাই সুভদ্রার সাই আতিগিরে সু হাত হারে কি